অবশেষে ভগ্নদূতের মুখে সেনা প্রধান প্রহস্তের মৃত্যু সংবাদ শ্রবণ করলেন। কিছুক্ষণ তিনি সেই দূতের মুখের দিকে এমনভাবে তাকিয়ে রইলেন যেন সে কোনো বিজাতীয় ভাষায় কথা বলছে, যেন তার আনিত সংবাদের অর্থ দুর্বোধ্য। তারপর প্রস্তরীভূত মূর্তির মতো সিংহাসনে স্থিত রইলেন।

0: তারপর খুব মৃদু কণ্ঠে স্বগতোক্তির মতো উচ্চারণ করলেন,
1: হায়, প্রহস্ত চলে গেল, একে একে নিভিছে দেউটি, নিভুক, ধ্বংসের শেষ সীমায় দাঁড়িয়ে আর কি ভবিষ্যতের সৌধ নির্মাণ সম্ভব কে জানে। তবু যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ তো আশা মুকুল ফুটবেই। স্বপ্নের কি বিচরণ ক্ষেত্রের অভাব হয়? না না, এই শত্রুকে আর অবজ্ঞা করা ঠিক হবে না। এবার এবার আমি নিজেই যুদ্ধযাত্রা করব। আমি আমি স্বয়ং তাদের বিনষ্ট করব। দাবানল যেমন অরণ্যকে দগ্ধ করে, তেমনি করে আমি রাম লক্ষণকে আজ ভস্মীভূত করব।
0: সচিবদের হাতে লঙ্কাপুরীর রক্ষার দায়িত্বভার দিয়ে বিপুল বাহিনী নিয়ে এবার স্বয়ং রাবণ যুদ্ধযাত্রা করলেন। তার সঙ্গে ইন্দ্রজিৎ, অতিকায় সহোদর নিকুম্ভ, নরান্তক প্রভৃতি রাক্ষস বীরও চললেন। ঘোর রণবাদ্য বেজে উঠল। দামামা, মৃদঙ্গ, তুরি, ভেরি, তার সঙ্গে মিশেছে সৈন্যদের বন্য কোলাহল, মৃতস্তূপে আচ্ছন্ন রক্তাক্ত রণভূমি। পর্বত পরিশিবিরে দাঁড়িয়ে রাম সেই বিপুল বাহিনীর আগমন দৃশ্য দেখছিলেন। তার পাশে লক্ষণ আর বিভীষণ।
2: ওই দেখুন মহারাজ, ওই যে ভীমকায় রক্তবদন হস্তি আরুড়োর রাক্ষস, ওর নাম অতিকায়। তার পাশে ইন্দ্রধ্বজ রথে দীপ্ত ধনুর্ধর কুমার ইন্দ্রজিৎ, আর বৃষরাজের উপর উপবিষ্ট শানিত শূলহস্তে চন্দ্রকান্তি রাক্ষসের নাম ত্রিশিরা, তার অদূরে নাগকেতু, কৃষ্ণকায় কপাট বক্ষ, কুম্ভ আর পিশাচ, তাদের মাঝখানে ভূতগণ বেষ্টিত রুদ্রের মতো অর্কপ্রভ বীরই স্বয়ং রাক্ষসরাজ রাবণ।
1: ওই রাবণ, অহ কি অগ্নিস্বরূপ অবয়ব! এমন আদিত্যতুল্য দীপ্তমান, বীর্যমান, তেজপুঞ্জ আগে কোনো দেবতা বা দানবের দেখেছি বলে তো মনে পড়ে না।
2: কিন্তু রূপমুগ্ধ হবার সময় এখন নয় মহারাজ, ক্রোধ বর্ষণ করে এখন প্রতিশোধ নেবার উদ্যোগ করুন। চলুন চলুন, আমরা প্রস্তুত হই।
0: সুগ্রীব ইতিমধ্যে রাবণকে লক্ষ্য করে বহু বৃক্ষ সমন্বিত এক গিরিশৃঙ্গ নিক্ষেপ করলেন। রাবণ স্বরাঘাতে তা খণ্ডিত করে অশনিতুল্য এক জ্বলন্ত বাণে সুগ্রীবের দেহ ভেদ করলেন। সুগ্রীব আর্তনাদ করে মূর্ছিত হয়ে পড়লে তাকে ধরাশায়ী দেখে তখন সুসেন, নল, গয় ও গবাক্ষ একসঙ্গে রাবণকে আক্রমণ করলেন। কিন্তু রাবণের স্বরাঘাতে তাঁরাও আহত ও বিতাড়িত হয়ে পিছিয়ে গেলেন। কাতারে কাতারে বানর সেনা নিহত হচ্ছে দেখে মহাবীর মারুতি তখন রাবণের সম্মুখে এসে সগর্জনে বললেন,
3: ওহে লঙ্কেশ্বর, তুমি তো দেব, দানব, গন্ধর্ব, যক্ষ, রাক্ষসের অবোধ, আমি জানি, কিন্তু নর বানরের হাতে যে তোমার প্রাণান্ত হবে সেটি নিশ্চয়ই তোমার জানা আছে। এই যে আমার দক্ষিণ হস্ত দেখতে পাচ্ছ, এখন এই হাতেই তোমার প্রাণ হরণ করব।
0: হনুমানে গিয়ে যেতেই রাবণ বিপুল বেগে হনুমানের বুকে মুষ্ঠাঘাত করলেন। সে প্রচণ্ড আঘাতে হনুমান অস্থির হয়ে পড়লেন। তারপর প্রকৃতিস্থ হয়ে পূর্ণ শক্তিতে প্রত্যাঘাত করতেই ভূমিকম্পে আন্দোলিত পর্বত শৃঙ্গের মতো মুহ্যমান হয়ে রাবণ বললেন,
1: সাধু সাধু, তুমি আমার প্রতিদ্বন্দ্বিতার যোগ্য বটে, আমার শ্লাঘনীয়।
3: ঠিক, আমি আমার শক্তিকে ধিক্কার জানাই যে আমার আঘাতের পরেও তুমি জীবিত আছো। উত্তম, এইবার তুমি আমাকে আবার আঘাত করো, আর চেয়ে দেখো প্রত্যাঘাতে আমি কেমন তোমার প্রাণ হরণ করি।
0: হনুমানকে সাহায্য করতে তখন সেনাপ্রধান নীল এসে রাবণকে আক্রমণ করলেন। তার আক্রমণে রাবণ বিপর্যস্ত হয়ে পড়লেন। তখন অগ্নিবাণ নিক্ষেপ করে নীলকে অচেতন করলেন।

0: তারপর রাবণ লক্ষণের দিকে অগ্রসর হলেন এবং স্পর্ধা বাক্য বলতে বলতে পরস্পরের প্রতি স্বরক্ষেপণ করতে লাগলেন তারা। হঠাৎ ব্রহ্মবাণে রাবণ লক্ষণের ললাট বিদ্ধ করলেন। লক্ষণ তবু অটল, তিনি অগ্নিবাণে রাবণের ধনু ছিন্ন করে তার বক্ষ বিদীর্ণ করলেন। ক্রুদ্ধ রাবণ তখন ব্রহ্মার শক্তিপূত মহাস্ত্র নিক্ষেপ করলেন। সেই ভয়ঙ্কর স্বরাঘাতে লক্ষণ লুটিয়ে পড়লেন মাটিতে। রাবণ অচৈতন্য লক্ষণকে বন্দি করে লঙ্কায় নিয়ে যাবার চেষ্টা করছে দেখে ঝড়ের মতো ছুটে এলেন হনুমান। রাবণের বুকে এমন এক মুষ্টি প্রহার করলেন যে তৎক্ষণাৎ রাবণ ঘূর্ণিত লোচনে সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন। তার নাক চোখ মুখ দিয়ে তখন প্রবল রক্তস্রাব হতে লাগল। হনুমান দ্রুত লক্ষণকে তুলে রামের কাছে নিয়ে যেতেই সেই শক্তি অস্ত্র লক্ষণকে ত্যাগ করে রাবণের কাছে ফিরে গেল। রাম তখন তার দিব্য ধনুকে টঙ্কার দিয়ে রাবণের দিকে এগিয়ে গেলেন, কিন্তু দেখলেন হতবল হয়ে রাবণ রথের উপর পড়ে আছেন, তার হাত থেকে ধনুক স্খলিত হয়ে গেছে। রাম অর্ধচন্দ্র বাণে শুধু তার কিরীট ছেদন করলেন, বললেন,
1: রাক্ষসরাজ, তুমি অত্যন্ত শ্রান্ত এবং মুমূর্ষ, আমি রণক্লান্ত শত্রুকে বধ করি না। তুমি লঙ্কায় তোমার রাজপ্রাসাদে ফিরে গিয়ে বিশ্রাম করো, পরে সুস্থ হয়ে আবার পূর্ণোদ্যমে ফিরে এসো, তখন তোমার সঙ্গে আমার শক্তির পরীক্ষা হবে।
0: নিশ্চিত জয়ের সম্মুখে দাঁড়িয়ে শত্রুর প্রতি রামের এই প্রহারে রাবণ স্তম্ভিত হয়ে গেলেন, কিন্তু নিরুপায় হয়ে অশ্বসারথিহীন ভগ্ন ধনু কিরীটবিহীন লাঞ্ছিত কীর্তি রাবণ রক্তাক্ত দেহে নত শিরে সেদিনের মতো লঙ্কায় ফিরে গেলেন। বানর সেনারা তাঁর এই পশ্চাদ অপসরণ দেখে উল্লাসে জয়ধ্বনি করে উঠল,
2: জয় রঘুপতি রামচন্দ্রের জয়, জয় দশরথি লক্ষ্মণের জয়, জয় কিষ্কিন্ধাবতি সুগ্রীবের জয়, জয় মহাবীর পবন নন্দনের জয়।
0: এমন লাঞ্ছিত অবস্থায় যে রণক্ষেত্র ত্যাগ করতে হবে, ত্রিলোক বিজয়ী দশানন তা কি কল্পনা করতে পেরেছিলেন কোনোদিন? তদুপরি রাম তাকে যেভাবে তাচ্ছিল্য করে সুস্থ সবল হয়ে রণক্ষেত্রে ফিরে আসার উপদেশ দিয়ে মুক্তি দিয়েছেন, একজন বীরের পক্ষে এর চেয়ে অপমানের আর কি থাকতে পারে? আসলে সবই যে দেবতাদের চক্রান্ত এখন তা বুঝতে পারছেন তিনি। তার মনে পড়ছে,
3: করেছি বিস্তর তপ হইতে আমার।

আজ এই ভয়ঙ্কর দুর্বিপাক থেকে কে লঙ্কাকে রক্ষা করবে? প্রাসাদ শিখর থেকে রাবণ উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে দেখলেন সুবেল পর্বতে রামের বিপুল সৈন্য সমাবেশ। সমস্ত পর্বত আর বেলাভূমি কোটি কোটি বানর সেনায় পরিব্যাপ্ত। চতুর্দিকে ভগ্ন রথ, ছিন্ন ছিলা ভগ্ন ধনু পড়ে আছে। অসংখ্য রাক্ষসের মৃতদেহ যেন রক্ত নদীতে ভাসমান, এমন বিভৎস দৃশ্য দুচোখ মেলে দেখা যায় না। রাবণ ভাবলেন, এই বিপর্যয় থেকে আপাতত যে মুক্তি দিতে পারে সে তাঁর নিদ্রাচ্ছন্ন মধ্যম ভ্রাতা কুম্ভকর্ণ। ছ মাস পরে একদিনের জন্য তার জাগরণ, এবং সেই দিন ত্রিলোকে অপরাজেয় তিনি। পাঁচ মাস

0: মাথার মধ্যে অতিক্রান্ত হয়েছে, এখনো এক মাস বাকি। কিন্তু ততদিন পর্যন্ত অপেক্ষা করলে লঙ্কার কি আর কোনো অস্তিত্ব থাকবে? সুতরাং এখনই তার ঘুম ভাঙিয়ে যুদ্ধে পাঠানো দরকার। এছাড়া আর বিকল্প কোনো বাস্তব পন্থা রাবণের মাথায় আসছে না। আজকের অপমানের প্রতিশোধ মাত্র চাই। কুম্ভকর্ণকে জাগরিত করবার জন্যে সভাসদগণকে আদেশ দিলেন তিনি।
1: এত যদি আজ্ঞা দিল রাজা লঙ্কেশ্বর, 3 লক্ষ রক্ষ চলে কুম্ভকর্ণ।

রাক্ষসেরা তখন কুম্ভকর্ণের নিঃশ্বাসে নিক্ষিপ্ত হতে হতেও অতি কষ্টে নিকটস্থ হয়ে দেখলেন তিনি বিস্তৃত পর্বতের মতো নিদ্রাগত। তার নাসাপুট ভীষণ, মুখগহ্বর যেন নরকের দ্বার, সর্বাঙ্গে মেদ ও রুধিরের গন্ধ। কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গের পরে আহারের জন্য রাক্ষসের দল রাশি রাশি মৃগ, মহিষ, বরাহের মাংস এবং শোণিতপূর্ণ কলস এনে সম্মুখে রাখলে। কেউ কেউ মুদগর, মুসল, প্রস্তর, গদা ও মুষ্টি দিয়ে তার বুকে আঘাত করতে গেলে ঝঞ্ঝা বাত্যার মতো তার তীব্র নিঃশ্বাসের তাড়নায় বহুদূরে নিপাতিত হলো। অতঃপর তার দেহের উপর দিয়ে সহস্র হস্তি ধাবিত করালে সেই সুখস্পর্শে তিনি জাগরিত হলেন এবং ক্ষুধার্ত হয়ে মুখ বেদন করলেন।

0: প্রচুর পরিমাণে সনিত মাংস মদ্যপান ভোজনের পরে কুম্ভকর্ণ কিঞ্চিৎ তৃপ্ত হলেন, বললেন,
1: কি হয়েছে হে? এমন অসময়ে আমার নিদ্রা ভঙ্গ করলে কেন তোমরা? কোনো অঘটন ঘটেনি তো? মহারাজ কুশলে আছেন তো? মনে হচ্ছে তোমরা যেন খুব ভয় পেয়েছো।
2: মহাবীর কুম্ভকর্ণ, রাম লক্ষ্মণ নামে দুজন মানুষ কোটি কোটি বানর সেনা নিয়ে অর্ধেক লঙ্কা প্রায় ধ্বংস করে ফেলেছে। এখন মহারাজ আপনার দর্শনের জন্য ব্যাকুল।
1: কেন বলো তো? ও হো, মনে পড়েছে, রাবণ ওই রামের ভার্যাকে হরণ করে এনেছিল বলে। তাহা বাপু, সত্যি বলতে কি, কাজটা তো রাবণ ঠিক করেননি। বিশেষ করে রাবণের মতো একজন বেদজ্ঞ ব্রাহ্মণের কাছে যে আশা করা যায় না, সে কথা আমি আগেই বলেছি। কিন্তু এখন আর উপায় কি? পাপ করলে তার ফল তো ভোগ করতেই হবে। যাকে, আমি যখন ঘুম থেকে উঠেছি তখন ভাইয়ের বিপদে তো আর চুপ করে বসে থাকতে পারবো না। আনো ওই রাম লক্ষণকে বধ করে তার রক্ত মাংস খাই, তারপর মহারাজের সঙ্গে দেখা করতে যাব।
2: হে বীরোত্তম রাক্ষস নীতি, আমাদের একান্ত অনুরোধ, আগে আপনি মহারাজের বক্তব্য শুনুন, তারপর যথা কর্তব্য করবেন। আপনার অদর্শনে তিনি ব্যাকুল হয়ে উঠেছেন।
1: তাই নাকি? তাহলে মহারাজকে জানাও, এই তো ঘুম থেকে উঠলাম, আমি সত্তর স্নানাদি সম্পন্ন করে সুসজ্জিত হয়ে তাঁকে দর্শন করতে যাচ্ছি, তাকে আমার প্রণাম জানিও।
0: শূলপাণি ভীমাক্ষ মহাবল কুম্ভকর্ণ যুদ্ধে চলেছেন, যেন সর্বসংহারকারী প্রলয়রূপী মহাকাল। জ্বলন্ত গ্রহের মতো তাঁর দুই চক্ষু, বিদ্যুৎজড়িত মেঘের মতো তাঁর বর্ণ, কিরীটধারী পর্বতাকার শরীর, প্রদীপ্ত সূর্যের মতো তেজ। তাঁকে দেখেই বানর সেনারা দলে দলে পলায়ন করতে লাগলো। রামচন্দ্র চিন্তিত হয়ে বিভীষণকে জিজ্ঞাসা করলেন,
3: আকাশের ভয়ঙ্কর কেতুর মতো কে? ও কি কোনো রাক্ষস না অসুর?

0: এমন প্রাণী তো আমি কোনোদিন দেখিনি।
1: মহারাজ, ইনি আমাদের মধ্যম ভ্রাতা শূলি সম্পনিব কুম্ভকর্ণ, বাসব বিজয়ী দেবতার বরে ইনি বৎসরে ছমাস কাল নিদ্রাগত থাকেন। তারপরে একদিন তাঁর জাগরণ এবং সেই দিন তিনি অপরাজেয়। কিন্তু কাল পূর্ণ হবার আগেই ওকে জাগানো হয়েছে বলে উনি আজ বিজিত হতে পারেন।
2: মহারাজ, ওই বিভৎস রাক্ষসকে দেখে ভয়ে আতঙ্কে আমাদের বানর সেনারা পলায়ন করছে।
1: অঙ্গদ, অঙ্গদ, সৈন্যদের আশ্বস্ত করার জন্য শীঘ্র প্রচার করো, উনি তান্তই একটা যন্ত্রদানব, ওর যুদ্ধের ক্ষমতা নেই, ওর দর্শনেই বিভীষিকা সৃষ্টি হয় এই মাত্র।
3: অঙ্গদ সেইভাবে ভীত সৈনিকদের মনে সাহস সঞ্চার করে তাদের ফিরিয়ে আনতে লাগলো। এদিকে সুগ্রীব এক ভয়ঙ্কর পর্বত উত্তোলন করে কুম্ভকর্ণের উপর নিক্ষেপ করলেন, কিন্তু তার পক্ষে লেগে তা চূর্ণ হয়ে গেল। ক্রুদ্ধ কুম্ভকর্ণ তখন ভয়ঙ্কর শূল হস্তে সুগ্রীবকে বধ করতে এগিয়ে এলো। মধ্যপথে হনুমান সেই শূল ভেঙে ফেললেন। পরক্ষণে কুম্ভকর্ণের আঘাতে সুগ্রীব মূর্ছিত এবং হনুমান রক্তবমন করতে লাগলেন। তখন নীল, ঋষভ, গবাক্ষ একসঙ্গে ছুটে এলে কুম্ভকর্ণ তাদের পদাঘাতে দূরে নিক্ষেপ করে আগ্নেয়গিরির মতো অগ্রসর হতে লাগল। এবার লক্ষণে গিয়ে এসে ভয়ঙ্কর সপ্তস্বরে কুম্ভকর্ণের দেহ বিদ্ধ করলেন। সেই স্বরাঘাতে তার কবচ বিদীর্ণ হলো। তবু মেঘাবৃত সূর্যের মতো এগিয়ে এসে তিনি অবজ্ঞার সঙ্গে বললেন,
4: হে লক্ষণ, আমি যুদ্ধে যমরাজকেও পরাস্ত করেছি, সেই আমার সামনে তুমি যে নির্ভয়ে দাঁড়াতে সাহস করেছ এতেই তোমার বীরত্বের প্রশংসা করি। কিন্তু তুমি বালক, যদিও তোমার দুঃসাহস আর শক্তিমত্তা দেখে আমি সন্তুষ্ট, তবু তোমাকে আমার প্রতিযোদ্ধা বলে ভাবতে পারি না। আমাকে অনুমতি দাও, আমি রামের কাছে যাব, তার বলবীর্যের পরীক্ষা চাই।
3: তখন রাম এগিয়ে এসে ভয়ঙ্কর রুদ্র অস্ত্রে কুম্ভকর্ণের বক্ষ বিদীর্ণ করলেন। তার মুখ দিয়ে তখন রক্ত আর অগ্নি নির্গত হতে থাকলো। রাম বায়ব্য অস্ত্রে তাঁর দক্ষিণ বাহু ছিন্ন করলেন। তখন কুম্ভকর্ণ বাম হস্তে বিশাল এক তাল বৃক্ষ উৎপাটন করে রামের দিকে ধাবিত হল। রাম ঐন্দ্র অস্ত্রে তার অপর বাহু এবং পদদ্বয় ছেদন করে নিলেন, তার চলন শক্তি রহিত করলেন। কিন্তু হলে কি হবে?
5: হস্ত

0: কুম্ভকর্ণের ছিন্ন শির গিয়ে পড়ল লঙ্কার মন্দির তোরণে। মন্দিরের গোপুরম সশব্দে ভেঙে পড়ল আর তাঁর বিশাল দেহ পতিত হল সমুদ্রে। কুম্ভকর্ণের পতনে মেদিনী পর্বত কম্পিত হল। অন্তরীক্ষ থেকে তা দর্শন করে দেবতা ঋষি ও গন্ধর্বগণ স্বস্তি মন্ত্র উচ্চারণ করলেন। স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল। ভগ্নদূতের মুখে অনিবার্য দুঃসংবাদ শুনে রাবণ শোকে হতজ্ঞান হলেন। রাজ্যসভায় ক্রন্দনের রোল উঠল। দেবান্তক নরান্তক ঋষিরা এরাও অতিকায় পিতৃব্যের জন্য রোদন করতে লাগলেন। সহোদর ও মহাপার্শ্ব ভ্রাতার মৃত্যুতে শোকাক্রান্ত হলেন। সংজ্ঞা লাভ করে রাবণ হাহাকার করতে করতে বললেন,
1: হায় প্রিয় ভাই আমার, তুমি শত্রুদর্পহারী মহাবল, ইন্দ্রের বজ্র যমের দণ্ড যার কাছে পরাভূত সেই শূলি শম্ভুনি ভোগ কুম্ভকর্ণ, তুমি কিনা শেষে সামান্য মানব রামের হাতে নিহত হলে। অবশ্য অসময়ে তোমার নিদ্রাভঙ্গ করে

0: শেষ পর্যন্ত তোমার অকাল মৃত্যুর জন্য আমি দায়ী রইলাম। আমার অন্যায় জেনেও তুমি শুধুমাত্র ভাইয়ের সম্মান রক্ষার জন্যই রণক্ষেত্রে ছুটে গিয়েছিলে, আর তার প্রতিদানে তোমায় আমি কিনা নিষ্ঠুর মৃত্যু উপহার দিলাম। কি আদর্শ সহোদর আমি, ধিক আমাকে, অজ্ঞান মূঢ়চিত্ত আমি। ধার্মিক মহাত্মা বিভীষণের হিত বাক্য শুনিনি, পরন্তু অপমান করে বিতাড়িত করেছি, তারই প্রতিফলন এই শোকাহত পরাজয়। ধিক ধিক আমাকে। এখন আমার মনে পড়ছে রাজা অজরণ্যের অভিশাপ।
1: পিতা পিতা, আপনি শোক করবেন না, আমি এখনো বেঁচে আছি। আমি আমি আমার পৌরুষের নামে শপথ নিয়ে বলছি, আজই আজই আমি রাম লক্ষণকে বধ করে তাদের ছিন্ন শির আপনার চরণে উপহার দেব। আপনি আপনি বীত শোক হন পিতা, পিতা আপনি বীত।